মুখা পিন্ধা, তই কোন ছোৱালী রে? আরে বীরবলের বেটি, তই কি হান্টার ওয়ালি নে পিস্তল ওয়ালি? আরে পাগলি!

অনুষ্ঠান সুরধ্বনি আর সন্ধিয়া প্রচারিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটি আলোচিত বিষয় সম্পর্ক আপনার মতামত আদি প্রেরণ করব। আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আজিয়ে টুকি থাক। আমার নম্বর 600-3166-944। আপনার সুতরাং আমার যোগাযোগের এক নতুন মাধ্যম হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ। আমার নম্বর 600-3166-9

কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়। উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলে পাব ধারাবাহিক উপন্যাস পাঠর অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM 101.8।

0: আশা কৰিছোঁ তোমালোকে মোটামুটি উঠাব পাৰিছা। আৰু এটা কথা, এই স্বৰলিপিখিনি কিন্তু তোমালোকে ইউটিউবত বিচাৰিলে পাবা। আৰু মানে সেইকাৰণে এতিয়া কি কৰিবা, যিহেতু এইটো গান মই শিকালোঁ, এতিয়া মোৰো মইতো বহুত দিনটো মানে চব গানটো সদায়তো প্ৰেক্টিচ কৰি নাথাকোঁ, সেইকাৰণে খুটি নাটিবোৰ অলপ সিফালে ফালে হ'ব পাৰে। সেইকাৰণে ইউ চি ৱেডাৰ আই হেভ টট ইট কাৰেক্টলি, কিন্তু উচ্চাৰণ কিন্তু এতিয়াও দেখিছোঁ মোৰ তোমালোকৰ অলপ গণ্ডগোল হৈ আছে। যেনেকে বসে নহয় বসে, সন্ধ্যা নহয় সন্ধ্যা, সন্ধ্যা মানে ওকাৰ এটা লাগিব তোমালোকে। মানে এনেই অসমীয়া লেংগুৱেজত কি হয়, ওকাৰটো অলপ উকাৰ হৈ যায় মানে যেতিয়া কথা পাতো আমি। যেনেকে লিখোঁতে আমি তই ওকাৰ, মা মই আকাৰ আৰু ৰ লিখোঁ, কিন্তু কওঁতে আমি তোমাৰ হৈ যায়, এইটো তোমাৰ বুলি কিন্তু নকওঁ আমি। যেনেকে ওকাৰটো তো বুলিয়ে উচ্চাৰণ কৰোঁ, তোমাৰ। এইটোৱে যে কৈছো মানে আমাৰ মানে কথা কোৱাৰ লগত মানে যিটো শুদ্ধৰ হেৰিৰ লগত অলপ মানে নিমিলে আৰু, সেইকাৰণে গান গোৱাৰ সময়ত অলপ কনচিয়াছ হ'ব লাগিব আৰু। যিকোনো গান গোৱা হ'ব, অসমীয়া গানেই গোৱা যি গান গোৱা, মানে যদি উচ্চাৰণটো মানে ঠিক হ'ব লাগে। এণ্ড স্পেচিয়েলি ৰবীন্দ্ৰনাথ টেগোৰ ৱাজ ভেৰি ভেৰি ভেৰি পাৰ্টিকুলাৰ এবাউট প্ৰনাউন্সিয়েশ্যন। প্ৰনাউন্সিয়েশ্যন ঠিক নকৰিলে বিৰাট কাণত লাগে। মোৰতো মানে ইমান বছৰৰ পৰা ৰবীন্দ্ৰ সংগীতৰ চৰ্চা কৰি আছোঁ কাৰণে কোনোবা যদি ভুল উচ্চাৰণ কৰে মানে এইটো মানে কাণত বিৰাট মানে দিগদাৰি পাওঁ মানে। সেইকাৰণে তোমালোকে প্লিজ উচ্চাৰণটো খুব কনচিয়াছলি কৰিবা। এতিয়া গানটো অলপ মানে তোমালোকে পঢ়ি পেলাই শুনোৱাচোন, তুমি তুমি তুমি উচ্চাৰণ, মই খালি উচ্চাৰণ চাম দেই এতিয়া।
1: আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই,
0: গুড, তারপর
1: ছড়িয়ে দিয়ে পা দুখানি,
0: দুখানি দ দ বস্তুটা আহিব না লাগে,
1: পা দু
0: ছড়িয়ে ছড়িয়ে ডরে র ছড়িয়ে দিয়ে,
1: ছড়িয়ে দিয়ে পা দুখানি কোণে বসে কানা কানি,
0: ইয়েস গুড, তারপর
1: কভু হেসে কভু কেদে,
0: হ্যাঁ কেদে নয় ইট ইজ কেদে,
1: কেদে
0: ইউজ ইয়োর নেজাল টোন, কান এটা উপরত চন্দ্রবিন্দু আছে, কেদে মানে ভেরি পার্টিকুলার, ভেরি পার্টিকুলার রবীন্দ্র সংগীত এইবিলাক কথা। কভু হেসে কভু কেদে, চে বসে চে, চটো ঠিক করে করা আছে কারণ মেইনলি অসমিয়া যেহেতু চ নাই তোমালোকর ভাষাতে নাই, এখানে চটো অল্প দিকটা চ আর ছ, এইটো মানে প্রথম স আর দ্বিতীয় স যেটু এইটু অল্প গন্ডগোল করে। সব অসমীয়া কথা কয় ঘরত, কিন্তু ইমান ধুনিয়াকে চে এটু উচ্চারণ করিলে, মই বৰ ভাল পালো দে। আচ্ছা তারপর বাকিখিনি তুমি তুমি নেক্সট প্যারাটো পড়াছোন।
1: তোদের আছে মনের কথা,
0: তোদের আছে
1: মনের কথা,
0: কথা
1: কথা
0: এই যে ঠ ড এই বস্তুটো আহিব না লাগে, হ্যাঁ কথা ঠক কথা,
1: হ্যাঁ আমার আছে কই,
0: হ্যাঁ
1: আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা,
0: তোদের
1: এত কি বলিবার,
0: বলিবার
1: বলিবার আছে ভেবে অবাক হই
0: আমি। তুমি এটু তুমি যে পজবোৰ দিছা মিনিং তুমি একটু চেঞ্জ হয়, তোদের এত কি বলিবার আছে, একেলাগে পড়া,
1: তোদের এত কি বলিবার আছে,
0: এত না এত
1: এত
0: এত
1: এত এত কি বলিবার আছে ভেবে অবাক হই আমি একা বসে,
0: একা একা
1: আমি একা বসে সন্ধ্যা হলে,
0: হ্যাঁ
1: আপনি বাসি নয়ন জ্বলে,
0: হ্যাঁ
1: কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রয়ে।
0: তারপর খ্যাতি তৃষ্ণা, ভেরি গুড, তুমি কোয়া এটা প্রথম লাইন
1: আপনার। উলুসই উলুসই আমার ইচ্ছা করে তোদের মন মটন মনের কথা কই,
0: মনের
1: মনের কথা কই, ছড়িয়ে দিয়ে পা দুখানি,
0: ভেরি গুড,
1: কোণে বসে কানাকানি,
0: ভেরি গুড,
1: প্রভু হেসে কভু হেসে কভু কেঁদে,
0: ভেরি গুড,
1: ছেয়ে বসে রই, উলুসই উলুসই।
0: নেক্সট
2: তোদের আছে মনের কথা, আমার আছে কই, কি আমি
0: আমি কি বলি,
2: আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, নাই কথা তবু সাত শত কথা কই।
0: তারপর তুমি কো,
3: তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই, আমি একা বসে সন্ধ্যা হলে
0: সন্ধ্যা হলে
3: আপনি ভাসি নয়ন জলে, কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই,
0: নীরব
3: হয়ে রই।
0: ঠিক আছে,
1: উলো সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই,
0: ভেরি গুড,
1: ছড়িয়ে দিয়ে পা দুখানি কোণে বসে কানাকানি,
0: কোণে না কোণে,
1: কোণে কোণে বসে কানাকানি, কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রই।
0: ঠিক আছে,
1: উলো সই
0: ঠিক আছে। এবার আরেকবার একটা পরীক্ষার একজন, এই তুমি আঁকো আঁকো, বার লাস্টার কিনে পড়ি যা, লাস্টার কিনে পড়ি যা, তুমি
1: একদম লাস্ট
0: না, এই যেখানে লেখে পড়িছে কন্টিনিউ করা।
1: তোদের আছে মনের কথা আমার আছে কই, আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, নাই কথা তবু সাধো কত,
0: সাধনা
1: সাধ,
0: সাধ মানে কি অসমীয়াত নাই নেকি সাধ, মোর মানে সাধ কথাটোর মানে হল ইচ্ছা, উইশ, সাধ মিন্স উইশ,
1: নাই কথা তবু সাধ শত কথা কই।
0: তারপর
1: তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই, আমি একা বসে সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে, কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই।
0: নাও অল অফ ইউ ক্ল্যাপ ফর ইয়োরসেলফ, তোমালোকে আজি এটা গান শিকিলা, তারপর উচ্চারণবোৰ অলপ আইডিয়া পালা, প্র্যাকটিস করে থাকিবা ঘর, তোমালোক সবরে মাতবোৰ বৰ ধুনিয়া, খালি এই যেখিনি কথা কলো অল্প মনত রাখবা। এটা তোমালে সবে এবার আকো ধুনিয়াকে কোরাস গাই দিয়া গান।